0: আচ্ছা ফাতমা দ বানানা মেসেজ করে দে, ডেরা ডেরা বানানা ফাতমা মেসেজ করে লই। আর দিনে লবাবিচি রকিব হোসেন মেসেজ করে দে, মালিক সিং জি জেল চুকনা ইউ জাহান মানানা, থ্যাংক ইউ সো মাচ মেসেজ করে ডেরা ডেরা মানানা রকিব হোসেন। ওয়ালাইকুম আসসালাম ডেরা ডেরা মানানা জি, দিন লবা from Amin Taylor Yusuf Khail, Salam Tariq Bhai, to Stool Staff, Salam Walaikum Assalam, Dera Manana, to program the message ga Amin Taylor, thank you. Then Lavachi, it's me Lalu Simul from Karaka, Salam Tariq Sir, welcome to the show, Dera Manana. Which is Gula Lata Han, Salam, welcome with Abiyaya Shoki.
1: Walaikum Assalam.
0: Ji.
1: Ji, Dera Mirabani, Shukriya, Deyat Kolo.
0: یو جہان مننا دین لوا وی ای کنا چے اعظم محمد یاد کرک نا او محمد وی ای کنا چے مات سپ تو چے تنا با جنان جڑی جی مات سپ تو چے تنا با جنان جڑی جی ما با دستر گو تو پٹھولو مرکت لے نوائے
1: واو ڈیر شان
0: یقینا صحیح سب لسر کو سلام ڈیرا مننا محمد దీని లవా నెక్స్ట్ మెసేజ్ వచ్చేదాం ఇక్కడే సలాం భాయ్ కేసే హో ఆప్ ఫ్రోమ్ కరక్ నూరుల్ నూరుల్ మెష్ కత్ దాస్ మెసేజ్ ఇక్కడే భాయ్ ఉర్దూ గానా వల్ల గవాషా సైద్ కుషిష్ కమో డేరా మననా hello and hi hi I am Sana Han from Link Road, your street is really nice, salam to salam to you and my all friend Sabiha Hasina aur Zufreen Wazir dear manana thank you message ko le tolu salam devar se do